0: কারেনেলো খবর গিরিয়ে
1: অনুরোধ সুনছরি গাউঁপালিকা বন বাতাবরণ সজ বিপদ ব্যবস্থাপন সমিতি কোবাং রোল্পা।